মন্দ খাড়লনি মাতুক হয়ে সে গোচ্ছ নিরে সর লক্ষে দেখলি উপরে যাওয়া কুকুর বরাবর ভুঁয়া বরা আসন ভুঁয়া দড়কলনি বরা আসন ভুঁয়া দড়কল খানা পিনা খেতে নাই।

জবিলা কৃষ্ণ বল্লভ সুদেব কে মকে গপ পূরণে সে বাবা মকে গপ পূরণে সে নন্দ রাজা ঘরে শুয়ানো তা চো লেখি কে ধরুনে সে নন্দ রাজা ঘরে শুয়ানো তা চো লেখি কে ধরুনে সে হা কৃষ্ণ চ গোট গে শুনুন মাতা পিতা ভকে গেলা মাতা পিতা ভকে গেলা দেখ

কেউই নিহায় বাট কৃষ্ণ চমায়নে উগাড়ি হলি লোহ চক পাট কৃষ্ণ চমায়নে উগাড়ি হলি লোহ চক পাট উগাড়ি হতকে দেখুন বসুদেব দেব কি হরি কহলা দেখুন দেব কি হরি কহলা

0: তরাই, সবু লোককে সাং তরাই, সবু গডকে শিখ তরাই, সবু লোককে সাং তরাই, সবু গডকে শিখ তরাই, এ আমচ সমু কিতল সুদরাই, এ আমচ সমু কিতল সুদরাই।
1: কিতল আচ্ছা তো গীত বললো নে, শুন তো বল, শুনুক শুনুক ভাত মা লাগত রে, এতো আচ্ছা তুই গাউক বল জানিস তো দেখ। রত্নি দিদি মা এ বলতে রে কি যেসন তুই সমূহ লে জুড়লিস আর কাম বুতা করছি তো তোকে এবে কসন লাগে সে আর মতলব কাম করু করু ভাইছে কি এসন কাই তুচো মন নে কসন লাগে সে এবে
0: মচ্চা লাগে সে বাবু
1: আগে চু জীবনা আর এবে চু জীবনা
0: বদললি
1: বদললি কাই হ্যাঁ হ্যাঁ
0: আগে তো কাই কি নি জানতে রেলু
1: হ্যাঁ
0: মান্তর জানু ডরতে বল রেলু এবে জানু জন লাগে কাই বলে বৈঠক হয়েছে বললে জান কোনি বলি লাসে বললে হুন তান জান যাত কাজ খুব খুশি লাগে।
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর দেখ ইয়ে সে সমূহ নিয়ে জুড়ুন বাতি যেসন দিদি মন আসত এবে যেসন তুচু আসন আর কাই গাঁও নে আসত লোক তো আসন কাই কি খিনি কমান বাতি সানে কুকড়ি চিমড়ি বলে তুই পশলি সিদ ঘে বিকশিত বলে তো কাই পুঁজি বানান বাতি কাই চীনা বানা ঘেনবাদ বাইলে লেগি তো আসন কাই তুচো
0: ঘেন লে বাবু
1: হ্যাঁ হ্যাঁ
0: মই বলে ঘেন লে
1: আচ্ছা আচ্ছা হ্যাঁ
0: মই 20,000 চ ঘেন লে মকে বল পুঁজি হলি
1: হ্যাঁ হ্যাঁ
0: বিকলে আর মই সোনা বল ঘেনলে আর মচে ঘর নে বলে খুব পানি গরতে রে নুন টান বল জান সিট বলে আনলে সিট চাওলে
1: তুই আচ্ছা এই বাড়তি করছি তার আগে বল আচ্ছা আসনি করতে রা তো তুই ইতলো আচ্ছা তুই চো কাম বুতা চো সমূহ লে জুড়লো ধরুন বাতি তুই চো কাম বুতা এবি কাই করছি সব গোটকে আচ্ছা সাংলি স্যার গীত গান বল সাংলি সামচো রেডিও শুন তো বহিন মানকে আর সপাই লোককে তো তো ইতলো আচ্ছা গোট বাত কে সাংলি স্যার এসো কাজ তোকে খুবে খুবে জুহার
0: জুহার।
2: তো দিদি মানে তো কিত্র আচ্ছা বহিন দেখা এ বহিন রহ শ্রীমতী রত্না রত্নী আর এ মানে দেখা কিত্র আচ্ছা সমূহ নে রহুন ভাতি কায় সুন্দর এ মানে কাম বুতা করসত বলে না নে সমূহ লে রহুন নুন মন কায় দিদি মানকে সমূহ নে জোড়সত আর সঙ্গে সঙ্গে হুন মান দেখা কিত্র আচ্ছা খেতি কমানি চো কাম বলে করসত আর সঙ্গে সঙ্গে কুকড়া চিমড়া বলে পোষত আর এ সব পায়ে কি কমানি করুন আপলো জীবনাকে আর সুন্দর লে সুন্দর বানাল সত আর উসনি হুন মান দেখা ই আক সরাসরি বের হামকে জোন সমূহ চো উপরে জোন গীত গাউন শুনালা কিত্রু আচ্ছা হুন মান চো বললনে রাগ বলায় কিত্রু আচ্ছা লাগলি গি শুনতক দিদি মান তো দিদি মান দেখা সপাই লাগে আমি বহিন মান দিদি মান লাগে সপাই লাগে কাই না কাই হুনার রয়েছে কলা রয়েছে তো উসনে দিদি মান তুমন মান বলে পুরে উন ভাতি আসনে কাই কাম ধাম কে করু আপলো জীবনাকে আর সুন্দরলে সুন্দর বানাব সকাস তো দিদি মান আর বহিন সঙ্গে গোট বাত করতে রহো সি আর কসে।

0: জুয়ার না লুলা দাদা, জুয়ার।
1: জুহার গডরু, জুহার
0: আমার লিস নে।
1: হ্যাঁ,
0: আলামি দুনো তো বেটঘাট হলু।
1: হ্যাঁ
0: নে এ চো সঙ্গে সঙ্গে কিষানবাণী কার্যক্রম সন্তো সপ্পাই খেতিয়ার দাদা দিদি মনকে মই গডরু
1: আর মই লুলা
0: আমি দুনো করু সে
1: জুহার দক গডরু।
0: হ্যাঁ
1: আমি তো অমর লুনে।
0: হ্যাঁ
1: আর মই দেখি সে তুই বলকিন বেড়াবাট যাওর লিস আসেন লাগেস কিন্ত ধুরলা ধুরলা হলি সে।
0: হ্যাঁ হ্যাঁ কাহে কি সময় বল অমর লিস দক্ষি।
1: হ্যাঁ হ্যাঁ
0: নে
1: হ্যাঁ
0: সময় উয়া উয়াটনে সবাই চিজ করুক পড়ে।
1: হ্যাঁ আর দেখ আজিকালি কাহে কি পানি লেহরা বলে এসে আর কিন্ত বললো নি ইয়ে চমাস বতর বল মুর হতো আসন দেখা দে
0: নে।
1: হ্যাঁ উনি কাজে সপায় কিষান ভাই মন কাহে কি যুগে করুন হতি ইয়ে পলা পকা তো বিতা পলা পকা এসে তার জন বুন তো বিতা মনাত ভাই মন বুনুন বতে সার লাবল নে। আর এবে কিন্ত কা দেখ টিকরা বেড়া মন কে কাহে কি বুন তো সময় বললো নি উনকে বচালা
0: বচালা হো মন্ত্র তো গেল দাদা কাহে কি পানি সময় বলে মরলি না আর কাহে আমচো খেতি কামানি সময় বলে মুরলি তো কাহে কি আমকে আমচো জন পার রয়েছে না গেল সাল নে জন ফুটানো রয়ে কাহে কাহে মনকে বল ছুটুক পড়ুয়া কাহে কাহে।